বিচর্কো বেলেইমা বিচর্কো বেলেইমা ঝংঝঙে বগনে খারে কোলাম অবত ছড়া কুদনে বোলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।